0: এই যা আকাশবাণী ইটানগর শোলাপুচি জিহলিও আসলিনি এতানিচি ইতমিসমি আহলা কিচি দারগালম্ব সুইডেন মা আনিনি ইগারু বা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী মে অনা নরওয়ে বাম্বানে অসলো আতিকো খিম বাদা আহগা প্রাইম মিনিস্টার মে সুইডেন মা চে প্রাইম মিনিস্টার উলফ ক্রিস্টেনসন গো চৌগা গেনে এ আই দোনে আতিবুয়ে লাপ্রাগে ইগাওয়ে মাগা নুমা আতিকানি মে জরগাওয়ে আমরোয়া তেলা থপুন্দ চিপ চিচারু বানে ইন্ডিয়ান নে সুইডেন মে ইন্দু এজার গ্রাহ আনি হরতা হর মাছি নুনে এজার গ্রাহ আসুর মাছি নুলিবা জম্বেগাওয়ে লাতিয়া কোকমানে আতিকানি মে তান পেয়া জ্যোতি গাহি চুমা উই দা লাগা দা আহগা আচ্ছা চা রুগা মিগা মাহ মাহ হুলু নিলাম বর্মা ফোন এগাও আশুতে গাই মো এ মালকাপি গাড়ি ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ মে অনা ছত্তিশগড় মাচি রায়পুর আতিকোনে ছত্তিশগড় চিফ মিনিস্টার বিষ্ণু দেও সাই স্টেট এসেম্বলি স্পিকার রমন সিং দোনে ডিপুটি চিফ মিনিস্টার বিজয় শর্মা ইম্বেগা দু মানে আসালা কেগেনে আহে বাদা আহগা ছত্তিশগড় মাচি হোলাহর ডিস্ট্রিক মা আ বাহানে খাগাছি মাহ কিসালুত ডিস্ট্রিক মাবো ডিস্ট্রিক এমামা আলি গাড়ি খাবা হাঙ্গা বাদা আহগা আ মাহ আনায়া সামে জগদপুর আতিকোনে বু আইনহ তারহ লিনাবা সেন্ট্রাল জোনাল কাউন্সিল মিটিং জিনে বাউমা ছত্তিশগড় মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ দোনে উত্তরাখণ্ড মাচি চিফ মিনিস্টার আনন্দমে খিমবেগাই বৌদা লাহগা তারি তা জরগা জিগান্ড উতাচিগেনে রাজস্থান মাচি কোটা আতিকোনে অয় তাতিগাচি ইরি সিল্ক নামরা চিপুয়া ফেস্টিভেল আখাগা মা দুর্নি মিনিস্ট্রি মাচি সেক্রেটারি আজা সঞ্জয় জাজু মে বুনি গিবানে কাইথুম কমন ফেসিলিটি সেন্টার মা আথোয় বাদা আহগা কোটা দৌড়িয়া আতিকোচি মেতালা তাপুয়াহে তা দা আবাম আহই মাহ ইরি সিল্ক নামরা হে পি সিল্ক আমুমানে আসাওগা নিট ইউজি এক্সাম মাঝে তাহুলা আজাপ্রা আকু আসু হে মহারাষ্ট্র মাঝে লাতুর আতিকোনে হেম বানে নান্দেদ আতিকোলিবা হেতেগা সুতেগা লাদানে সিবিআই মে লাহগা সিবিআই মে আ আসু মাঝে আশুগে হেতা ইমুগে আজগা নে আনা পুনে আতিকোচি সিবিআই কোর্ট মা ইগানা রেগা বাদা আহগা আ মাহ মায়া আশুমানে দিল্লি মাচি রস এভিনিউ কোর্ট মে পুনে মাচি মানিসা মান্দারে লাইগা ইয়াকুগে হুলুপিনি গাবানে সিবিআই আতোচা আহেগা বাদা আহগা মান্দারে হে বুনিগা রতিগা বাজি মাহ নিট ইউজি বায়োলজি এক্সাম মাচে তাহুলা আজপ্রা আকুয়ে মা মান্দারে মে আমরানে হে তলাচি বুদা লাগা বুখিনি লিনাবা হংপং দাদা মেমোরিয়াল ট্রফি গেবানে হোলাহু নান্দোগাচি স্টেট লেভেল ফুটবল নে ভলিবল টুর্নামেন্ট হে বুনি ওয়েসিয়াং ডিস্ট্রিক্ট মাচি আলোচিকোনে আখাপগাম মামাহ আ টুর্নামেন্ট মা হোলাহু নান্দোগাচি ইয়াকু আলম্ব গেবা ফুটবল দোনে ভলিবল এই দোনে হোলাহু নান্দোগাচি মেয়া আলম্ব গেবানে ফুটবল দোনে ভলিবল এমাগা মা অরুণাচল প্রদেশ ডিস্ট্রিক্ট উখো মাচি আলমপুর মে এমন বেগা আমদা আহগা ইন্ডিয়ান আর্মি স্পিয়ার হেড ডিভিশন মাঝে স্পিয়ার কর্পস মে ইউনি গাবানে সি ইউমি ডিস্ট্রিক্ট মাঝে মেহেনচুকা ভ্যালি স্কুল মানে ক্লাস তাহরদনে আ মজা মাঝে আলমপুর গাবানে এনে বুঝতে হচ্ছি পুয়া ট্রেনিং আহিগালা দা লাহগা আ ক্যাম্প মানে আলমপুর মে এই ট্রেনিং আহিতগা জিগা আখানে গা চাহে প্রভুদানে আতিকোচি এমুমে আর্মি নরগা দা আহগা এতানিচি ইদমিসমি আহ আলিমাও দবায় এ চা আকাশবাণী ইটানগর ডিব্রুগড় নালে ইদমিসমি প্রোগ্রামা এচমতা আসে আহসো খিয়ামাহ এতানি হ্যান্দ মেদে কমেন্টি চাষেছি আহজি
1: श्रोताओं आप सुन रहे थे ईद उमेश श्रोताओं का कार्यक्रम।